তুমি কোথায় দাঁড়াতে তবে তো দাদা শরীর কারাম রেপি করতে তুমি রাম সে কৃষ্ণ দম তুমি পিছন করো তুমি কৃষ্ণ দম তুমি বিপ ছত্র তুমি তুমি রঙ রূপ দাম দাম তুমি শেষ তুমি কাজা তুমি তাই প্রাণী কে প্রাণ তাই বিদ্যা জগবদন করে তুমি বেসিক তাই রালে সদরম রেখে দুম বেরন দুম পাড়স পাস পরম দে শ্রী সহস্রম ধর জম দাঁড়াশের সম্রানের মুগত শ্রী নাম মৌল পুরাণে শ্রী ভগবতী।